0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 13ই আষাঢ়, 11ই মুহররম, 27শে জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারিক রহমানের ঐতিহাসিক বৈঠক। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের। তিয়েন আনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। হরমুজ প্রণালীতে জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। এবং বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে 4-1 গোলে ফ্রান্স, ইরাককে 5-0 গোলে পরাজিত করল সেনেগাল। এখন উরুগুয়ে স্পেনের ও সৌদি আরব কেপ ভার্দের মোকাবেলা করছে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে গত রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাত 7:45 দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে গতকাল স্থানীয় সময় বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী তারিক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গতকাল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিবেদনে,
3: সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নদী ব্যবস্থাপনা এবং সেবাখাত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হন দুই নেতা। একই দিনে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিয়েন আনমেন স্কোয়ারে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, এই রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, দুদেশের মধ্যে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
4: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়।
3: একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে গ্লোবাল সাউথের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
5: প্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাদের পাশে থাকে, একসাথে কাজ করেন, উই ক্যান বি দি ইউনাইটেড স্ট্রেংথ অব দি গ্লোবাল সাউথ টুগেদার। প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কে উদ্দেশ্য করে বলছেন, চায়না উইল বি এ ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড ইন দি ডেভেলপমেন্ট।
3: দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন অবস্থান তুলে ধরার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: এছাড়া চীন সফরকালে গত বৃহস্পতিবার বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়। এছাড়া বেইজিং এ বিনিয়োগ সম্মেলন এবং দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তারেক রহমান। গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে তারেক রহমান সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজা সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। এর আগে গত রবিবার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর শুরু করেন। গোবের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত ক্ষতিপূরণ ও পুনর্বাসন অধিকার বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, গোমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করার বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি আরো বলেন, গোমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়ালে বা বিরূপ মন্তব্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং জড়িতদের আটক করবে। তিনি এ সময় পরীক্ষা বিতর্কিত করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। তিনি বলেন, মাদকাসক্ত সুস্থ ধারায় ফিরিয়ে আনতে দেশের সাতটি বিভাগে 200 শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে দেশটিতে মামলা চলায় সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের জবাবের অপেক্ষা রয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিপির কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ ইন হতে দেওয়া হয়নি।

0: তিন আনমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনাবিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। হরমুজ প্রণালীতে জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানের যুক্তরাষ্ট্রের হামলা। এবং বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে 4-1 গোলে ফ্রান্স, ইরাককে 5-0 গোলে পরাজিত করল সেনেগাল। এখন উরুগুয়ে স্পেনের ও সৌদি আরব কেপ ভার্দের মোকাবেলা করছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

0: হরে আ হরে
1: আহা পাহাড়ে যাবো কে কইছে রে
2: তোর আরে লেট মি মো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে
3: রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়